শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। কেমন আছেন বন্ধুরা? আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ শুনবেন চিঠি ও ফেসবুক কমেন্ট, পরিবেশন করব জাপানে ভারতীয় সংস্কৃতির প্রসারে কর্মরত পরিবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এই সংগঠনের প্রতিষ্ঠাতা ইশি সুকৃষ্ণার সাক্ষাৎকার সহ একটি প্রতিবেদন। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: অজন্তাদি, শুনেছি মাসখানেক আগে আপনি পরিবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং পরে এই সংগঠনের প্রতিষ্ঠাতা ঈশী শ্রীকৃষ্ণের একটি সাক্ষাৎকার নিয়েছেন। আজ আপনার মুখ থেকে সে অনুষ্ঠানের গল্প শুনবো অবশ্যই, তবে তার আগে শ্রোতা বন্ধুদের সাক্ষাৎকারটি শোনালে কেমন হয়?
1: বেশ, তাই করা যাক। বর্তমানে শিজুওকা জেলার বাসিন্দা ঈশী শ্রীকৃষ্ণা জাপানে এসেছেন 1987 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতনের সাথে ঘনিষ্ঠ একটি সংস্কৃতি মনস্ক পরিবারের সন্তান তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রীকৃষ্ণা শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও লেখাপড়া করেছেন। জাপানে ভারতীয় সংস্কৃতির প্রসার এবং জাপান ও ভারতের মধ্যে মৈত্রী বন্ধন গড়ে তোলার লক্ষ্যে তিনি তার পরিবার নামক সংগঠনটির মাধ্যমে জাপানিদের ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক এবং বাংলা ও ইংরেজি ভাষা শিখিয়ে আসছেন। শুনুন তাহলে ঈশী শ্রীকৃষ্ণার সাক্ষাৎকার। আমার প্রশ্নগুলোর উত্তর তিনি ভিডিও মেসেজে রেকর্ড করে পাঠিয়েছেন। শ্রীকৃষ্ণা, দেশ থেকে অনেক দূরে জাপানে বসে 30 বছর আগে আপনি পরিবার নামক এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন, এটা করার কথা আপনার মাথায় কিভাবে এলো? এই অভিনব নামকরণের কি কোনো প্রেক্ষাপট আছে?
2: আমাকে পরিবার সম্পর্কে কিছু কথা বলার সুযোগ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি কলকাতার একটি বড় যৌথ পরিবারে জন্মেছি ও বড় হয়েছি। ছোটবেলা থেকে শিখেছি পরিবার মানে শুধু রক্তের সম্পর্কই নয়, পরিবার মানে ভালোবাসা, শ্রদ্ধা, একে অপরের পাশে থাকা এবং একসঙ্গে বেড়ে ওঠা। জাপানে আসার পর সেই পারিবারিক উষ্ণতার অভাব খুব গভীরভাবে অনুভব করেছিলাম। তখনই মনে একটি স্বপ্নের জন্ম নেয়, যদি এখানে এমন একটি জাপানি বন্ধুদের পরিবার করে তুলতে পারি যেখানে আমরা একে অপরের কাছে শিখব, একে অপরকে সম্মান করব এবং ভালোবাসব। পথটি সহজ ছিল না, কিন্তু আমি হাল ছাড়িনি। জাপানি সংস্কৃতিকে মন দিয়ে জানার চেষ্টা করেছি আর সেই সঙ্গেই ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য আন্তরিকভাবে সবার সঙ্গে ভাগ করে নিয়েছি। ধীরে ধীরে আমাদের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং হৃদয়ের বন্ধন তৈরি হয়েছে। আজ আমার ছাত্রছাত্রীরা শুধু ছাত্রছাত্রীই নয়, তারা আমার পরিবারেরই সদস্য। তাদের স্নেহ, আন্তরিকতা ও ভালোবাসা আমাকে বিশ্বাস করিয়েছে যে আমার সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। সেই বিশ্বাস ও অনুভূতি থেকেই আমার এই স্কুলের নাম রেখেছি পরিবার।
1: গত 30 বছরের পথ চলায় আপনার কি কখনো মনে হয়েছে এতদিন ধরে এই কাজ চালিয়ে যেতে পেরে সত্যিই ভালো হয়েছে?
2: হ্যাঁ অজন্তাদি, প্রায় মনে হয়। গত 30 বছরে এই কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই ধন্য ও আপ্লুত। নিজের দেশের সংস্কৃতিকে অন্য একটি দেশের মানুষের কাছে পৌঁছে দেয়া যে কত কঠিন তা আমি প্রতিদিন অনুভব করি, কিন্তু আমি এটিকে জীবনের একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছি। এই পথ চলায় আমি যেমন অনেক শিখেছি তেমনি পেয়েছি অসীম আনন্দ। আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমার ছাত্রছাত্রীরা ভারতীয় সংস্কৃতিকে শুধু একটি শখ হিসেবেই নয়, তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে। একজন ছাত্রী ভারতে গিয়ে আমার শেখানো গুরুদেবের কবিতা আবৃত্তি করে সবাইকে অভিভূত করেছিলেন, আর একজন তার মেয়ের বিয়ের 2 পরিবারের প্রথম সাক্ষাতের দিনে ভারতীয় খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করেছিলেন। এমনকি জাপানের নববর্ষেও আমার ছাত্রীরা গর্বের সঙ্গে শাড়ি পরে উৎসব উদযাপন করে। এইভাবেই ভাষা ও সংস্কৃতি ভালোবাসার মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
1: 14 জুন আপনি এই সংগঠনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন, তা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার অনুভূতি কি যদি বলেন?
2: সেদিনের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। দীর্ঘদিনের প্রস্তুতির পর যখন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হলো, তখন মনে হচ্ছিল যেন আমার জীবনের 30 বছরের পথ চলার অসংখ্য স্মৃতি একসঙ্গে ফিরে এসেছে। এই সংগঠনের মাধ্যমে ছোট্ট শিশু থেকে শতবর্ষী মানুষ, কত অসাধারণ মানুষের ভালোবাসা যে পেয়েছি তার হিসেব নেই। জাপানের বিভিন্ন প্রান্ত থেকে সেদিন প্রায় 300 জন অতিথি, প্রাক্তন ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়রা শুধু একটি অনুষ্ঠানে অংশ নিতেই নয়, আমাদের প্রতি তাদের ভালোবাসা জানাতে ছুটে এসেছিলেন। আমার খুব বড় আনন্দ ছিল বর্তমান ছাত্রছাত্রীদের দেখে। তারা শুধু জাপানি পরিচয় নয়, যেন ভারতীয় হৃদয় নিয়ে আন্তরিকতার সঙ্গে অতিথিদের আপ্যায়ন করছিলেন। আর বহু বছর আগে আমার কাছে শেখা ছাত্রছাত্রীরা আজও তাদের শৈশবের স্মৃতি বুকে ধরে রেখেছে। কেউ চিঠি লিখেছে, কেউ গুরুদেবের আমার অতি প্রিয় কবিতা "বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা" কবিতাটির ইংরাজিতে ক্যালিগ্রাফি লিখে পাঠিয়েছে। এমনকি গভীর ব্যক্তিগত শোকের মধ্যেও একজন প্রিয় ছাত্রী আমাদের শুভেচ্ছা জানাতে ফুল পাঠাতে ভুলে যাননি। এইসব মুহূর্ত আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সেদিন আনন্দ, কৃতজ্ঞতা আর ভালোবাসায় আমার চোখের জল ধরে রাখা সত্যি কঠিন হয়ে পড়েছিল।
1: হ্যাঁ, তা তো ঠিকই, এই মুহূর্তগুলো যে কি অসাধারণ। আচ্ছা, এবারে সুকৃষ্ণা, আপনার আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে আমাদের কিছু বলুন।
2: আমি প্রায় 39 বছর ধরে জাপানে বসবাস করছি। ভারত আমার জন্মভূমি আর জাপান আমার কর্ম ও বাসভূমি। এই দুই দেশই আমার কাছে সমান প্রিয়। তাই আমার জীবনের অন্যতম লক্ষ্য হল ভারত ও জাপানের সংস্কৃতির মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব ও শান্তির একটি সেতুবন্ধন গড়ে তোলা। আমি বিশ্বাস করি শিল্প মানুষের হৃদয়ে আশা ও সাহস জাগিয়ে তুলতে পারে। আমার আরেকটিও স্বপ্ন ছিল, ভারতীয় ও জাপানি পরিবারের সাংস্কৃতিক মিলন ঘটানো। ঈশ্বরের কৃপায় সেই স্বপ্ন দুইবার বাস্তবায়িত হয়েছে। আমার জাপানি শিক্ষার্থীরা ভারতে গিয়ে আমার যৌথ পরিবারের সদস্যদের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে, পাশাপাশি জাপানি ও সংস্কৃতিও তুলে ধরা হয়েছিল। এই পথ চলায় লন্ডনে অবস্থিত ওয়েস্টমিনিস্টার প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতি বিভাগে বেঙ্গলস প্রাইড অ্যাওয়ার্ডস, এছাড়া শিল্পী হিসেবে মাস্টার্স টোকিও প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার ও টোকিও মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামে আন্তর্জাতিক গ্র্যান্ড প্রাইজ লাভের সৌভাগ্য আমার হয়েছে। এই সম্মানগুলোই আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি শিল্প ও সংস্কৃতির কোনো সীমানা নেই। আগামী দিনেও ভারত ও জাপানের সংস্কৃতির মিলনের মাধ্যমে শান্তি, সৌহার্দ্য এবং মানবতার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চাই। এটাই আমার স্বপ্ন।
1: কথা হচ্ছিল সাংস্কৃতিক সংগঠন পরিবারের প্রতিষ্ঠাতা ইশি সুকৃষ্ণার সঙ্গে।
0: অজন্তাদি, এবারে বলুন, 14 জুন পরিবারের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গিয়ে আপনি কি দেখে এসেছেন?
1: হ্যাঁ, এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিজুওকা জেলার এক মনোরম শহর নুমাজুতে। আমি 14 জুন সকাল সকালই রওনা হয়েছিলাম। ইয়োকোহামা থেকে নুমাজুর পথে তোকাইদো লাইনের ট্রেন যাত্রা যেন চলমান এক প্রাকৃতিক চিত্রপট। কিছুক্ষণের মধ্যে শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছিয়ে পড়ল আর জানালার ওপারে একে একে উন্মোচিত হতে থাকল জাপানের নৈসর্গিক সৌন্দর্যের মনোমুগ্ধকর রূপ। এইভাবে একসময় পর্যটন শহর আতামিতে পৌঁছে আরেকটি ট্রেনে চেপে নুমাজু স্টেশনে গিয়ে নামলাম। সেখান থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছালাম গিয়ে অনুষ্ঠানস্থলে। বহু লোকের সমাগমে জায়গাটি তখন গমগম করছিল। জাপানি পুরুষ ও মহিলাদের মধ্যে অনেককেই দেখলাম ভারতীয় পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। একটি ঘরে দেখলাম ইশি সুকৃষ্ণা স্বয়ং জাপানি মহিলাদের শাড়ি এবং অন্যান্য ভারতীয় পোশাক পরিয়ে দিচ্ছেন। দেখলাম একটি টেবিলে কয়েকজন জাপানি মহিলা বসে ভারতীয় নকশা এমব্রয়ডারি করছেন, ভারতীয় ইমিটেশনের গহনা বানাচ্ছেন। এমব্রয়ডারি ও গহনার কিছু কিছু নমুনা প্রদর্শিত হতেও দেখলাম। একপাশে পরিবেশিত হচ্ছিল বাঙালি কায়দায় রান্না করা খাবার দাবার। আরেকটি টেবিলে একজন জাপানি ভদ্রলোক উৎসাহী জাপানিদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন বাংলা হরফের সাথে। জায়গাটিতে সাজানো ছিল কলকাতা শহরের কিছু পুরনো ছবি, বাদ্যযন্ত্র, দেবদেবীর মূর্তি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো।
0: বাহ, দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছিল বলেই মনে হচ্ছে।
1: হ্যাঁ ঠিক তাই।
0: তা দিদি, সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো আয়োজন কি ছিল?
1: হ্যাঁ ছিল বই কি, দীর্ঘ 30 বছর ধরে সুকৃষ্ণা বাংলা ও ইংরেজি ভাষা এবং ভারতীয় নাচ গান ও রান্নাসহ ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিকের সাথে জাপানিদের পরিচয় করিয়ে দিয়ে আসছেন। সেই ছাত্রছাত্রীদের দিয়ে তিনি উপস্থাপন করালেন ভারতীয় পোশাকে ফ্যাশন প্যারেড এবং রবীন্দ্র নৃত্যসহ ভারতের বিভিন্ন প্রদেশের নাচ গান ইত্যাদি। সবকটি পরিবেশনাই প্রশংসার দাবি রাখে। একজন জাপানি পুরুষ ও মহিলার কণ্ঠে একতারার সঙ্গতে বাউলাঙ্গের রবীন্দ্রসঙ্গীত মনে খুবই দাগ কেটেছে। এদের প্রত্যেকের সাথে এক গভীর ও মধুর সম্পর্কের কথা ব্যক্ত করলেন সুকৃষ্ণা। আরেকটি আবেগঘন মুহূর্ত আমার মন ছুঁয়ে গিয়েছিল, তা হল অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ব্যক্তিগত চিঠির মাধ্যমে তাদের শিক্ষিকা সুকৃষ্ণাকে জানানো শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ।
0: তার মানে সার্বিকভাবে খুবই মৌলিক ও সৃজনশীল প্রচেষ্টা বলেই মনে হচ্ছে, সংস্কৃতির প্রসার ও সাংস্কৃতিক বিনিময়ের এক চমৎকার দৃষ্টান্ত, তাই না?
1: হ্যাঁ ঠিকই বলেছেন, আমিও তাই মনে করি। এই সংগঠনের কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে পরিবার আরও অনেক সাফল্য অর্জন করুক, এই আমাদের শুভকামনা। আর NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে সাক্ষাৎকার দেওয়ার জন্য ইশি সুকৃষ্ণাকে জানাই অশেষ ধন্যবাদ। রইল অফুরন্ত শুভেচ্ছাও।
0: এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 29 মার্চের রবিবাসরীয় আসরে আমরা চিঠিপত্র, ফেসবুক কমেন্ট ইত্যাদির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে একটি প্রতিবেদন এবং আমাদের বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 3 পর্বের বিশেষ ধারাবাহিক সাক্ষাৎকারের 2য় পর্বটির প্রচার করেছিলাম। সাক্ষাৎকারটি দিয়েছিলেন বাংলাদেশের শ্রোতা মনির আহমদ। এই অনুষ্ঠান শুনে সাইফুল ইসলাম থান্দার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশে স্বাধীনতা দিবস নিয়ে প্রতিবেদন, শ্রোতা মতামত, টোকিওতে চেরি ফুল ফোটার কথা, সর্বোপরি মনির ভাইয়ের সাক্ষাৎকার, সব মিলিয়ে অনুষ্ঠানটি দারুণ ভালো লেগেছে।
1: একই অভিমত প্রকাশ করেছেন সাইফুল ইসলামও। ঢাকা থেকে মেহেদি হাসান মামুন লিখেছেন, অনুষ্ঠানটি অসম্ভব ভালো লেগেছে, বিশেষ করে মনির আহমদের সাক্ষাৎকারটি চমৎকার ছিল, অনেক কিছু জানতে পেরেছি।
0: সাক্ষাৎকার থেকে অনেক কিছু জানতে পারার কথা লিখেছেন নূর আলমও। আকবর হায়দার কিরণ লিখেছেন, মনির আহমদ বাংলাদেশের একজন পরিচিত শ্রোতা ও DXR। তিনি রেডিও জাপানের বাংলা অনুষ্ঠান শুনে আসছেন কয়েক দশক ধরে। তার সাক্ষাৎকার শুনতে পাওয়া আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তার কথা শুনতে শুনতে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম।
1: অনুষ্ঠানটি ভালো লাগার কথা জানিয়েছেন শহীদুল ইসলামও। এরপর 25 এপ্রিল পোস্ট করা হয় মনির আহমদের সাক্ষাৎকারের ভিডিও অন ডিম্যান্ড।
0: মেহেদি হাসান মামুন এই ভিডিও নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, সাক্ষাৎকারে মনির আহমদ যেসব কথা বললেন তা যে কোনো মানুষকে বেতার শুনতে উৎসাহী করে তুলবে। অমূল্য স্মৃতিচারণ, অসাধারণ মন্তব্য করেছেন যথাক্রমে সাইফুল ইসলাম ও শহীদুল ইসলাম।
1: বহুদিন পরে কমেন্ট এসেছে পুরনো বন্ধু আব্দুল কুদ্দুসের কাছ থেকে। তিনি লিখেছেন, চমৎকার স্মৃতিচারণামূলক সাক্ষাৎকারটি ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই শ্রদ্ধাভাজন মনির আহমদ ভাইকে। ধন্যবাদ NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকেও। আরেক পুরনো বন্ধু সিরাজুল ইসলামও কমেন্ট করেছেন অনেক দিন পর। তিনি লিখেছেন,
0: সাক্ষাৎকারে তথ্য সমৃদ্ধ কথাগুলো ভালো লাগলো, সেই সাথে স্মৃতি জাগানিয়া সময়কে আবারও ফিরে পেলাম। শুভেচ্ছা জানাই মনির আহমদ ভাই এবং NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে। এবারে দেখি নজরুল ইসলাম কি কমেন্ট করেছেন। শ্রোতাবন্ধু মনির আহমদ এবং বাংলা বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, সাক্ষাৎকারে অনেক পুরনো অনুষ্ঠানের কথা উঠে এসেছে, ওনার স্মরণশক্তির প্রখরতা দেখে অবাক হলাম।
1: এই স্মৃতিচারণমূলক সাক্ষাৎকারটি খুব ভালো লাগার কথা লিখেছেন নূর আলম এবং মোহাম্মদ আবদুল্লাহ। ধন্যবাদ জানিয়েছেন রংপুরের আতাউর রহমান রঞ্জু। এবারে AHM বজলুর রহমানের লেখাটি পড়ছি। দীর্ঘদিন ধরে রেডিও জাপানের বাংলা বিভাগের সাথে শ্রোতাদের যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, জনাব মনির আহমদ হচ্ছেন তার এক উজ্জ্বল উদাহরণ। তিনি 50 বছরেরও বেশি সময় ধরে বাংলা বিভাগের সাথে যুক্ত। তিনি শুধু একজন নিয়মিত শ্রোতাই নন, বাংলা বিভাগের শ্রোতা সম্পর্কের এক চমৎকার সাক্ষীও।
0: সাক্ষাৎকারটি নিয়ে শ্রোতা বন্ধুদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় আমরা আপ্লুত। সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা আজকের আসরটি নিয়েও মতামত জানাবেন।
1: বগুড়ার আনোয়ার হোসেনের চিঠি পড়ে জানা গেল, বেশ কিছু বছর আগে আমাদের কেন্দ্র থেকে পাঠানো একটি জাপানি ভাষা শেখার বই তিনি স্থানীয় কলেজের লাইব্রেরিতে রেখেছেন। ভালো কথা বন্ধু, ছাত্রছাত্রীদের জাপানি ভাষা শেখায় এই বইটি যদি কাজে আসে সে তো খুবই ভালো কথা।
0: এদিকে মুর্শিদাবাদের মোহাম্মদ নাজিমউদ্দিন আমাদের পাঠ্য উপকরণ দিয়ে খুব আগ্রহ সহকারে জাপানি ভাষা শিখছেন বলে জানিয়েছেন। বন্ধু নাজিমউদ্দিন, জেনে খুবই খুশি হলাম, আমরা আপনার সাফল্য কামনা করছি।
1: এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। পয়লা জুলাই আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম ছিল পুলিশ পাহারায় নতুন ঠিকানায় হাঁসের ছানারা।
0: 25 জুন জাপানের কেন্দ্রীয় ইশিকাওয়া জেলার কানাজাওয়া শহরের একটি পুলিশ স্টেশনের পার্কিং লটে সদ্যজাত স্পট বিল্ড হাঁসের কিছু ছানা পাওয়া যায়। পুলিশ কর্মকর্তারা পাহারা দিয়ে হাঁসের পরিবারটিকে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
1: এই ক্লিপটি আমার দারুণ সুন্দর লেগেছে আসান ভাই।
0: ঠিক বলছে দিদি, আমার ভালো লেগেছে।
1: প্রায় 15 জন পুলিশ কর্মকর্তা মিলে ব্যাটানে ঠোকাঠুকি করে হালকা শব্দ করতে করতে মা হাঁস এবং তার ছানাদের রাস্তা পার করিয়ে নিরাপদ জায়গায় পথ দেখিয়ে নিয়ে গেলেন। সহমর্মিতায় ভরা কি অপূর্ব এক দৃশ্য! মানুষে মানুষে পরস্পরের প্রতি শুধু নয়, পশু পাখির প্রতি প্রেমও মানুষকে যেন আরও সুন্দর করে তোলে। ক্লিপটি আমাদের ওয়েবসাইটে আছে, আপনারাও অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কাছ থেকে চিঠি ও ফেসবুক কমেন্টের অপেক্ষায় থাকব। অনলাইনে লেখার জন্য আমাদের ওয়েবসাইটের ঠিকানা হল nhk.jp/bengali।
0: আমাদের পোস্টে কমেন্ট করার জন্য ফেসবুক ঠিকানা হল nhkworldjapanbengali।
1: এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে ডাকযোগেও চিঠি পাঠাতে পারেন। ঠিকানা হল nhkworldjapanbengali সার্ভিস, টোকিও 150-8001, জাপান। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকের আসরটি আমরা সাজাব আপনাদের চিঠি ও ফেসবুক কমেন্ট দিয়ে। সংক্ষেপে বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে। এছাড়া থাকবে কাগজ ভাঁজ করে আকৃতি তৈরির ঐতিহ্যবাহী জাপানি শিল্প অরিগামি নিয়ে কিছু কথা। পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি হাসান হাবিব।

0: অজন্তাদি, আপনি কাঞ্জি কুইজের কথা উল্লেখ করছিলেন, তো আজ কাঞ্জি কুইজ দিয়ে আসর আরম্ভ করলে কেমন হয়?
1: হ্যাঁ, তাই করা যাক হাসান ভাই। 30 এপ্রিল বৃহস্পতিবার পোস্ট করা কাঞ্জি কুইজ সম্পর্কে বলছি তাহলে। বন্ধুরা, বরাবরের মতো সেদিনও দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছিল। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে,
2: সামুরাই নো দেতেকুরু এইগা ও মিমাশিতা, সামুরাই নো দেতেকুরু এইগা ও মিমাশিতা।
1: এই বাক্যের অর্থ হচ্ছে, আমি একটা সিনেমা দেখেছি যেখানে একজন সামুরাই ছিল।
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ নীল কাঞ্জিটি হল এই কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
2: সামুরাই, সামুরাই।
0: কাঞ্জির অর্থ হল সামুরাই। সামুরাই হল জাপানের ঐতিহাসিক সামরিক যোদ্ধা।
1: এই কুইজের প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: মাৎসু,
1: আর
2: মাৎসু
1: কাঞ্জির অর্থ হচ্ছে অপেক্ষা।
0: এই কাঞ্জি অক্ষরগুলোর দ্বিতীয় অংশ দেখতে প্রায় একই রকম হলেও প্রথম অংশ দেখতে একেবারে আলাদা এবং কাঞ্জি দুটির অর্থ একদম আলাদা।
1: তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন 30 এপ্রিলের কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন শহীদুল ইসলাম, দেবাশিস গোপ, মেহেদী হাসান মামুন এবং প্রদীপ বসাক। সঠিক উত্তরদাতাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
0: এবারে আমরা চোখ ফেরাবো চিঠিপত্র ফেসবুক কমেন্টে। 5 এপ্রিলে রবিবাসরীয় আসরে আমরা এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিভাগের দীর্ঘ যাত্রাপথের উপর আলোকপাত করেছিলাম। পরে শুনিয়েছিলাম এ উপলক্ষে বন্ধুদের পাঠানো অনেক শুভেচ্ছাপত্র। এছাড়া প্রচার করা হয়েছিল ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব, যেখানে আলাপচারিতায় যোগ দিয়েছিলেন আমাদের বাংলা বিভাগের সাবেক সম্প্রচার বিশেষজ্ঞ এবং বাংলাদেশ বেতারের বর্তমান মহাপরিচালক এ এস এম জাহিদ। অনুষ্ঠানটি খুব ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন গৌতম মণ্ডল এবং রংপুরের আতাউর রহমান রঞ্জু। আকবর হায়দার কিরণ লিখেছেন, জাহিদ ভাই চমৎকার কথা বলেন, সুন্দর বাচনভঙ্গি, তার কি অসাধারণ অভিজ্ঞতা।
1: অনুষ্ঠানটি শোনার পর বাংলা বিভাগকে শুভেচ্ছা জানিয়েছেন সোহেল রানা হৃদয়। বীরভূমের নলহাটি থেকে শীষ মোহাম্মদ শিশান লিখেছেন, মাননীয় জাহিদ সাহেবের সঙ্গে আপনাদের আলাপন মুগ্ধ হয়ে শুনলাম, জানতে পারলাম অনেক কিছু। এরপর 26 এপ্রিল প্রকাশিত এই সাক্ষাৎকারের ভিডিও অন ডিম্যান্ড বেশ কয়েকজন শ্রোতাবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে। মেহেদী হাসান মামুন লিখেছেন, সাক্ষাৎকারটি চমৎকার লেগেছে, এ এস এম জাহিদ স্যারকে ধন্যবাদ সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য।
0: জাহিদ সাহেবের সাক্ষাৎকার খুবই সাবলীল ও সুন্দর ছিল, মন্তব্য করেছেন মনির আহমদ। সাক্ষাৎকারটি ভালো লাগার কথা জানিয়ে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, আলাপনে তার নিজস্ব ভাবনা তুলে ধরার পাশাপাশি সম্প্রচার জগতের পরিবর্তন সমূহ এবং বাংলা ভাষা সম্প্রচার বিশেষজ্ঞ হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জাহিদ ভাই। সুন্দর সাক্ষাৎকারটির জন্য তাকে আমার ধন্যবাদ জানাই।
1: অভিনন্দন জানিয়েছেন প্রবীর বিকাশ সরকার। সাইফুল ইসলাম থান্দার লিখেছেন, সাদাত জাহিদ ভাইয়ের সাক্ষাৎকার খুব ভালো লাগলো, বিশেষ করে ভালো লাগলো দীর্ঘদিন পর ওনার কণ্ঠস্বর শুনে। একবার ঢাকায় উনি আমাকে অটোগ্রাফ দিয়েছিলেন এবং একসাথে কয়েকটি ছবিও তুলেছিলেন, ওনার সুস্থতা কামনা করছি।
0: বগুড়ার সাইফুল ইসলাম লিখেছেন, চমৎকার স্মৃতিচারণ, জনাব সাদাত জাহিদ সাহেব তার কর্মময় জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা তুলে ধরেছেন, ভীষণ ভালো লেগেছে সাক্ষাৎকারটি।
1: শ্রোতাবন্ধু তার একটি চিঠিতেও এই সাক্ষাৎকারের উচ্চ প্রশংসা করেছেন এবং জানিয়েছেন শ্রোতাদের শুভেচ্ছা বার্তা সহ গোটা অনুষ্ঠানটি খুব উপভোগ করার কথাও। এবারে ফেসবুকে এ এইচ এম বজলুর রহমানের মতামত, তার লেখা থেকে এক অংশ পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ এস এম জাহিদের সাক্ষাৎকারটি ছিল সময়োপযোগী, স্মৃতিময় ও ভাবনা সমৃদ্ধ। এই আলাপচারিতা শুধু বাংলা ভাষার একজন সাবেক সম্প্রচার বিশেষজ্ঞের ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণই নয়, বরং বাংলা ভাষার আন্তর্জাতিক সম্প্রচার, শ্রোতা সম্পর্ক, প্রযুক্তিগত পরিবর্তন এবং গণমাধ্যমের ভবিষ্যতের উপর এক গুরুত্বপূর্ণ আলোকপাত। এতে অতীতের স্মৃতি থাকলেও তা কেবল নস্টালজিয়ায় আটকে থাকেনি, সম্প্রচার জগতের পরিবর্তন ও প্রযুক্তির প্রভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়।
0: মতামতের জন্য বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় আমরা মুগ্ধ। এর আগে 29 মার্চের রবিবাসরীয় আসরে ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে

0: বাংলাদেশের শ্রোতাবন্ধু মনির আহমদের সাক্ষাৎকারটি চমৎকার লাগার কথা চিঠিতে জানিয়েছেন পূর্ব বর্ধমানের অজয় কুমার সরকার। বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানাতে গিয়ে শ্রোতাবন্ধু ধ্বনি ও প্রতিধ্বনি নামক একটি পুরনো অনুষ্ঠানের কথা স্মরণ করেছেন, যে অনুষ্ঠানটি শ্রোতাদের মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল।
1: হ্যাঁ, খুবই জনপ্রিয় ছিল এই অনুষ্ঠান। ওদিকে শ্রোতাবন্ধু মুনির আহমদের সাক্ষাৎকারটি ভালো লাগার কথা দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গার মোহাম্মদ আবদুল্লাহর চিঠিতেও। বন্ধু আরও লিখেছেন, রেডিও জাপানের সাথে সোনালী দিনগুলোর কথা সবসময় রয়ে যাবে আমাদের মনে। ওদিকে পূর্ব বর্ধমানের প্রদীপ বসাকও তার চিঠিতে 65তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলা বিভাগের প্রচার করা ধারাবাহিক সাক্ষাৎকারগুলোর উচ্চ মূল্যায়ন করেছেন। প্রদীপ বসাকের আরেকটি চিঠিও আজ আছে আমার হাতে অন্য আরেক প্রসঙ্গে। এই চিঠিতে তিনি লিখেছেন, 18 মার্চের ফেসবুক পোস্টে জাপানের এক কারিগরি কলেজের শিক্ষার্থীদের রোবটের ফুটবল খেলা উপভোগ করার দৃশ্যটি তার খুব অনুপ্রেরণাদায়ক এবং ভবিষ্যৎ প্রযুক্তির এক জ্বলন্ত উদাহরণ বলে মনে হয়েছে। শ্রোতাবন্ধুর বিশ্বাস, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং দলগত কাজের মানসিকতা বাড়াতে ভূমিকা রাখে। মতামতের জন্য বন্ধুদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
0: এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 3 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় উত্তর পূর্বাঞ্চলীয় জাপানে সি আর্চিন শিকারীদের দক্ষতার প্রদর্শনী শিরোনামের একটি ক্লিপ। ইভাতে জেলার কুজি শহরের নারী ডুবুরিরা সি আর্চিন বা সমুদ্র শলা সংগ্রহের জন্য পানির নিচে তাদের সাঁতার কাটার দক্ষতা প্রদর্শন করছেন। এই বার্ষিক প্রদর্শনীটি 1 জুলাই শুরু হয়েছে এবং আগামী সেপ্টেম্বর মাসের শেষ অবধি এটি চলবে।
1: হ্যাঁ, এই ক্লিপে আমরা দেখেছি রৌদ্রজ্জ্বল দিনে ঐতিহ্যবাহী পোশাক পরিহিতা নারী ডুবুরিরা সমুদ্রে ডুব দিয়ে সি আর্চিন সংগ্রহ করে আনছেন, যা খুবই জনপ্রিয় একটি খাদ্যবস্তু। এই প্রদর্শনীর মাধ্যমে তারা চেষ্টা করছেন অঞ্চলটিকে ব্যাপকভাবে পরিচিত করে তুলতে। একই দিনে পোস্ট করা আরেকটি ভিডিও ক্লিপের শিরোনাম হচ্ছে, ভারতে কর্মী নিয়োগের কার্যক্রম জোরদার করছে জাপানি কোম্পানিগুলো।
0: 1400-এরও বেশি জাপানি প্রতিষ্ঠান ভারতে তাদের কার্যক্রম শুরু করেছে। জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এর জরিপ অনুযায়ী টানা 4 বছর ধরে জাপানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে ভারত শীর্ষ গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। দক্ষ ভারতীয় কর্মীদের নিজেদের দলে ফেরানোর লক্ষ্যে জাপানি কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠছে।
1: 6 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয়, মধ্য জাপানের ইতো শহরে গামলা বাইচের মাধ্যমে গ্রীষ্মের সূচনা উদযাপন শিরোনামের একটি ক্লিপ। জাপানের শিজুওকা জেলার ইতো শহরের উষ্ণ প্রস্রবণ রিসোর্ট সমৃদ্ধ পর্যটন এলাকায় গ্রীষ্মের সূচনা উপলক্ষে 5 জুলাই রবিবার একটি অনন্য আয়োজন ওয়াশটাব রেস বা গামলা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই সময়ে স্থানীয় একটি নদীতে এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এই ক্লিপটি কিন্তু দারুণ মজার। প্রতিযোগীরা প্রত্যেকে এক একটি গামলায় বসে ছোট ছোট কাঠের বৈঠা চালিয়ে নদীপথে সমাপ্তি রেখার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ দিব্যে এগিয়ে যান, আবার কেউ কেউ ভারসাম্য রাখতে না পেরে গামলা সমেত উল্টে পড়েন, আর হাসির রোল ওঠে। ভীষণ মজার প্রতিযোগিতা। একজন অংশগ্রহণকারী বলছিলেন, এই আয়োজন ছাড়া মনে হয় যেন গ্রীষ্মকাল শুরুই হয়নি। তো হাসান ভাই, আপনার কেমন লেগেছে এই ভিডিও ক্লিপ?
0: হ্যাঁ দিদি, ক্লিপটি আপনার মতো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। তো এরপর 7 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম ছিল, সাদো দ্বীপে ডুবুরিদের পানির নিচে তানাবাতা নক্ষত্র উৎসব উদযাপন। 7 জুলাই হল জাপানে তানাবাতা নক্ষত্র উৎসব উদযাপনের দিন। এ সময় মানুষ রঙিন তানজাকু কাগজে তাদের মনের ইচ্ছা লিখে বাঁশের ডালে ঝুলিয়ে রাখেন। 4 জুলাই নিগাতা জেলার সাদো শহরের স্থানীয় ডাইভিং অ্যাসোসিয়েশনের সদস্যরা এই উৎসবের সম্মানে উদযাপনের অংশ হিসেবে শহরের অদূরে সমুদ্রের পানির নিচে একটি বাঁশ ঝাড় বসিয়ে তানাবাতা রঙে সেটিকে সাজিয়ে তোলেন।
1: চমৎকার এই ভিডিও ক্লিপটি দেখে আমার মনে হয়েছে, সমুদ্রের তলায় বাঁশঝাড় স্থাপন করে ইচ্ছাপূরণের আর্জি জানানো প্লাস্টিকের চিরকুট বাঁধার এই ব্যবস্থা তানাবাতা উৎসবকে একটা আলাদা মাত্রা দিয়েছে।
0: বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো আমাদের ওয়েবসাইটে আছে,

0: আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান আপনাদের কেমন লাগলো।
1: এবারে 18ই মে পোস্ট করা একটি ক্লিপ নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া পড়ে শোনাব। নাগারা নদীতে পানকৌড়ি পাখির মাছ ধরার মৌসুম শুরু শিরোনামের এই ক্লিপে মধ্য জাপানের এই নদীতে অনুসৃত একটি ঐতিহ্যবাহী প্রথার কথা বলা হয়েছে। বেশ রোমাঞ্চকর একটি প্রথা।
0: আর এই ক্লিপটি দেখে ফেসবুকে বন্ধু মেহেদি হাসান মামুন লিখেছেন, বাংলাদেশেও ভোদর দিয়ে মাছ ধরার প্রচলন রয়েছে, তবে পুরনো এই পদ্ধতিগুলো ক্রমেই বিলীন হওয়ার পথে।
1: প্রায় একই কথার প্রতিধ্বনি করে মোহাম্মদ আব্দুল্লাহ লিখেছেন, জাপানের এই পদ্ধতি অভিনব, জেনে ভালো লাগলো, বাংলাদেশেও ভোদর দিয়ে মাছ ধরার একটি রীতি আছে। জাপানে পানকৌড়ি পাখি ব্যবহার করে মাছ ধরার এই রীতি সম্পর্কে জেনে ভালো লাগার কথা জানিয়েছেন শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম এবং নজরুল ইসলাম। দারুণ তো মন্তব্য সোহেল রানা হৃদয়ের।
0: এদিকে বন্ধু সাইফুল ইসলাম থান্দার লিখেছেন, এই উপায়ে মাছ ধরার কথা আগেও জেনেছিলাম, আবার জেনে খুব ভালো লাগলো।
1: এবারে শঙ্কর হালদার কি লিখেছেন দেখি। বন্ধু লিখেছেন, দারুণভাবে রোমাঞ্চিত হলাম, দেখলাম ও আনন্দ উপভোগ করলাম। ওদিকে চিন্ময় মাহাতোর মন্তব্যে রয়েছে একটু স্মৃতিচারণা, এইভাবে মাছ ধরার অনুভূতি আলাদা, মনে পড়ে ছাত্র জীবনে মামার বাড়ি গেলে রাতে সবাই মিলে গ্যাস লাইট জ্বালিয়ে নদীতে হাঁটু জলে তীর ধনুক দিয়ে মাছ ধরতাম। তীর ধনুক ব্যবহার করতেন বুঝি, তার মানে সেটা ছিল সত্যিকার অর্থেই মাছ শিকার।
0: ঠিক বলেছেন দিদি। ওদিকে প্রদীপ বৈশাখ তার চিঠিতে লিখেছেন, রাতের অন্ধকারে যখন নদীর শান্ত জলে ছোট ছোট নৌকার আলো ঝলবল করে ওঠে এবং প্রশিক্ষিত পাখি তাদের মালিকের ইশারায় মাছ ধরে আনে, তখন সেই দৃশ্য যেন জীবন্ত কোনো লোককাহিনীর মতো মনে হয়। জাপান যেভাবে নিজের পুরনো ঐতিহ্যকে সম্মানের সাথে ধরে রেখেছে তা সত্যিই প্রশংসনীয়।
1: মন্তব্যের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য ভিডিও ক্লিপ নিয়েও আপনাদের প্রাণবন্ত প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি আমরা। এদিকে NHK ওয়ার্ল্ড জাপান থেকে শুধুমাত্র জাপানি ভাষা শেখার জন্য নিবেদিত অনলাইন পেজের ঠিকানা সমেত 11ই জুনের একটি ফেসবুক পোস্টকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ, বগুড়ার আমিনুল ইসলাম এবং নওগাঁর আলী আহমদ আরিফ।
0: এবারের প্রসঙ্গ জাপানের ঐতিহ্যবাহী শিল্প ওরিগামি। আজ বিশেষত কাগজ ভাঁজ করে বানানো সারস পাখির উপর আলোকপাত করব আমরা। ওরিগামি হচ্ছে এমন এক ধরনের হাতের কাজ যেখানে একটিমাত্র কাগজকে কোনো কাঁচি বা আঠা ব্যবহার না করে শুধু নিখুঁতভাবে ভাঁজ করে নানা রকম আকৃতি দেওয়া হয়। তৈরি করা হয় ফুল, পাখি, জন্তু, বাক্স ইত্যাদি আরও কতকে। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের কাছে এটি সমান জনপ্রিয়। শিক্ষা জগতেও ওরিগামির ব্যাপক ব্যবহার রয়েছে। আমাদের অনুষ্ঠানেও এর আগেও হয়তো ওরিগামির কথা বলা হয়েছে, তাই না দিদি?
1: হ্যাঁ, অনুষ্ঠানে ওরিগামির উল্লেখ অনেক সময়ই করা হয়েছে। তো যাই হোক, ওরিগামির সৃষ্টিগুলোর মধ্যে কাগজের সারস এক বিশেষ মর্যাদার অধিকারী, যা দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করে তৈরি করা হয়। তাছাড়া এই কাগজের সারস শান্তির সাথেও সম্পর্কিত।
0: কিন্তু দিদি, কিভাবে একটি সাধারণ কাগজের সারস শান্তির সাথে সম্পর্কিত হয়ে উঠল?
1: হ্যাঁ, এর উত্তর লুকিয়ে আছে এক ছোট্ট মেয়ে সাসাকি সাদাকোর জীবনের গল্পে। সাদাকোর বয়স যখন মাত্র 2 বছর, তখন সে হিরোশিমায় আঘাতানা পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসে। বোমা বিস্ফোরণের সময় সে গুরুতরভাবে আহত হয়নি এবং একটি সুস্থ, স্বাভাবিক ও প্রাণবন্ত বালিকার মতোই বড় হতে থাকে। খেলাধুলাও করত সে অসাধারণ দক্ষতার সাথে। কিন্তু বোমা বিস্ফোরণের প্রায় 10 বছর পরে তার শরীরে ধরা পড়ে লিউকেমিয়া এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
0: তারপর কি হলো?
1: হাসপাতালে ভর্তি থাকাকালীন কাগজ দিয়ে বানানো 1000টি সারস উপহার পেয়েছিল সাদাকো। জাপানের একটি প্রচলিত বিশ্বাস, কাগজ ভাঁজ করে 1000টি সারস বানালে ইচ্ছা পূরণ হয়। এই কথাটি জানার পর সাদাকো নিজেও কাগজ দিয়ে সারস বানাতে শুরু করে। প্রত্যেকটি সারস সে বানাত সুস্থ হয়ে ওঠার আন্তরিক কামনায়। কিন্তু দুঃখের বিষয়, তার অবস্থার অবনতি হতে থাকে এবং আট মাস রোগের সঙ্গে লড়াই করার পর মাত্র 12 বছর বয়সে পরলোক গমন করে সাদাকো।
0: ভীষণ দুঃখজনক।
1: ঠিকই বলেছেন। সাদাকোর মৃত্যুর পর তার এবং পারমাণবিক বোমায় প্রাণ হারানো অন্য শিশুদের আত্মার শান্তি ও বিশ্ব শান্তির জন্য শুরু হয় শিশু শান্তি সৌধ নির্মাণের উদ্যোগ। সারা দেশ থেকে মানুষের পাঠানো অর্থের সাহায্যে 1958 সালে হিরোশিমায় শান্তি স্মারক উদ্যানে সৌধটি নির্মিত হয়।
0: হিরোশিমার শান্তি স্মারক উদ্যান বা হেইওয়াকিনেন কোয়েন অবস্থিত সেই স্থানের খুব কাছেই যেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। প্রতি বছর 6ই আগস্ট এই উদ্যানে শান্তি স্মারক অনুষ্ঠান আয়োজিত হয়।
1: ঠিক তাই। শান্তি স্মারক উদ্যানের মধ্যে অবস্থিত এই শিশু শান্তি সৌধ বা গেম্বাকুনো কো এর শীর্ষে রয়েছে সাদাকোর আদলে নির্মিত একটি বালিকার মূর্তি। সে দু হাতে মাথার ওপরে তুলে ধরেছে একটি বিশাল কাগজের সারস। এই ধরনের ঘটনার মধ্য দিয়েই কাগজের সারস শান্তির সাথে সম্পর্কযুক্ত হয়ে উঠেছে।
0: হ্যাঁ দিদি, আর আমরাও কিন্তু এই সুযোগে কাগজে সারস বানানোর চেষ্টা করেছি। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় শেষ পর্যন্ত আমি ঠিকভাবে একটি সারস বানাতে পেরেছি। প্রথমে দেখি খুব সহজ মনে হয়েছিল, কিন্তু নিজে একা বানাতে গিয়ে ভাজের ধাপগুলো ঠিকমতো অনুসরণ করা একসময় বেশ কঠিনই মনে হয়েছিল। তবে আশার কথা হলো, বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত সঠিকভাবে সারস বানাতে পেরেছি আমি।
1: খুব ভালো। কাজটা সহজ ছিল না মোটেই, তবে বানানোর পরে নিশ্চয়ই ভালো লেগেছে খুব আপনার।
0: ভীষণ ভীষণ ভালো লেগেছে দিদি।
1: এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কাছ থেকে চিঠি ও ফেসবুক কমেন্টের অপেক্ষায় থাকব। অনলাইনে লেখার জন্য আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো nhk.jp/bengali।
0: আমাদের পোস্টে কমেন্ট করার জন্য ফেসবুক ঠিকানা হলো nhkworldjapanbengali।
1: তাহলে বন্ধুরা, আপনাদের সাথে কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।